0: আছে অনেক না দামলে গুণা রাও নেও দামলে গুণা রাও নেও এসব কারণে শেষ হয়ে এক মাসের মাথা রাও না
1: FM 93.2 MHz.